पार्लियामेंटारी तो पार्लियामेंटारी में भैया हुआ हरदम तुटु देखिए बिना रेखल से काम हुए हैं अंदर खबर दे सुधिंग राम से खूल बोले हैं कि उस समय पे गया दिन फ्राक्सी कामर में रहा वार है बीसक वासन भेज रहा फोर्थ बरेदन Toen duidelijk werd dat de twee andere commissieleden niet zouden spreken, haastte hij zich naar de vergaderzaal. Gayadin vertrok daarom om een korte schorsing, zodat Ramse Koel zich op het spreekweer kon voorbereiden. Plein, die op dat moment de vergadering leidde als plaatsvervangende voorzitter, wees het verzoek echter af volgens VHP-fractieleider op de Kobo-Levaya. Dat uw verzoek mengleedde naar deze, omdat hij op dat moment namelijk de voorzitter was van de... Van de DNA. Op de kop bij een man met revolvers. Pistolen leken bij een T-33 laaibolle scherpe patroon. Bolle illegale goud aangehouden in Klaas Greek. Sona bioker pas paise. Illegale sona bipaise. Sipai Klaas Greek met bij een pistool 33 go oruk. Illegale sona. Ego Toyota Fitz bestuurder aangeduid met de. Probeerde te vluchten toen het merkte dat hij de woorden Abu Bhagemang is, maar dat ook is bij Kabul RBTMK regio bijstand in midden ook in de rijke pakkerijse. Bolle toen de bestuurder besefte dat ze zouden worden aangehouden, zette hij het op een lopen. De kiskes kon toen het oude pakkerijse terug en is doorreken bij ja, doorreken bij is, maar de politie wist hem enkele tientallen meter verder op achter te halen, ook een pakkerijse. Op het tijdens een verhoor verklaarde dat ook een paar pistool heeft. Op het paramaribo met Ugeil Haukinise gekocht om zichzelf te beschermen. Uit het verder politieonderzoek zou daarna zijn gebleken dat de verdachte het aangetroffen goud op een illegale wijze in zijn bezit had gekregen. Maar ja, de abtu ijaiga ganagawe tununtu samajgele kahan ganagawel jahe bhaiya. ना प्लाता हुकुपे हम जाएले भैया इकोनोम विंस्टन विंस्टन और रमौतार सिंह की ओर हम जाई है रमौतार भैया कृति से ऑफ द यार रीड सिमोन के कंक्रीट डूलन इन फाइनेंसियरिंग्स ऑन यहां बताए गए हैं इकोनोम विंस्टन रमौतार सिंह फिनी करे के जो रार यार रीद भले और वो करी से हम लोग के प्रेसिडेंट जेनिफर सिमोन और वो बोले है और बोले हेरलिंग्स बोले ऑन फॉल दून द डुइलकेट करी से के जोन कंक्रीट रिजल्ट करी रखेरिंग के बोले विल ब्रेकन एंड हु से हर प्लानन गान फाइनेंसियरन बोले फॉलगंस फॉलगंस हिम ब्लेवन द अनकोंडिग बलेज फॉरनेमस द फ्री ब्लेवन सो लॉन्ग मीट बाने डुलन इन द बेबे होरन बखरोटिंग्समिडल ऑन ब्रेकन De Ibade Bolisega, Econom Winston, Ramautar Singh Bolisega en Jennifer Simonke, bolle duidelijkheid na hem. Ramautar Singh plaatst daarnaast vraagtekens bij de rol van het kabinet, van de president bij de uitvoering van het regeringsbeleid. Oefenikare Hega, die een werkgroep heeft, een platform heeft, voor de verantwoordelijkheid van de minister niet mogen ondernemen. तो दोस्तों अभी हम आपको और समाचार को सुनाएंगे और हम सोचे आपको एक गीत सुनाई दे तो अभी हम

हम चलते हैं। अब देखा जाए भैया देना ले जो है श्री नाम का बोले है, बोले है देना ले स्लात अलार्म ओवर मोगल का कुल प्रॉब्लम इन अ लेकर हाउस एमएमजी में, एमएमजी में भैया जो नहींगा जहाँ पे लेकर है सेगा बोले वहाँ पे जो ठंडवावे है जो कूल सिस्टम है जहाँ लाश धरा जाता है लेक है बोले वहाँ पे बोले कूलिंग ना मोई है। हम जानी ला एक जमाना में सुरीनाम में हम रही तो गंधात रहा हुआ भाई अमदर कूल सिस्टम हुआ ना मोई रहा और वही चीज हुआ फिनो है दे अना लेत रघुनंदन जो है द्रेंगत ऑफ हेल द्रेंग मांगे हैगा कि जो कूल सेल जो लेकन है निकेरी में है मुंगरा में जिसे सेंटर में निकेरी में बोले है on bevestigd bericht in over bewaar omstandigheden van lichamen en nabestaanden die hun overleden dierbaren nog niet zouden hebben kunnen zien. Dat lijkt uit dat blijkt uit zijn verklaring notaris oktober ke obole hega bole slachtoffer van een skit in geskiet in die incidenten jon atarike jane doe mila da welke le rato doe mardana aprem da welke le buiten vrouw ke paatje bhaiya ob buiten vrouw nie keri moke pre admi raha. Zij zouden sinds die dag herhaaldelijk zijn gevraagd later terug te komen. Zoeker waar kees op hun geil hem. Oude kees hega bhaiya ki. Bole hega cool systeem hona kama hem. Bole het daarna zouden beschikbare cool cell vaker uitvallen. Als dat klopt roept dit vragen op over de onderhoud van de betrouwbaarheid van de installatie. Oei parlementariër bole hega directe bekend is terugkerende storingen. Oude jese bewaand he Suriname. Dus kees janta hem jaila. भैया सुरीनाम में बोले हैगा विस्कुंदे बायोलॉजी से लेर क्राख्त ना है भाई ये फ्राउ मिस्टर जो रहा जो बायोलॉजी से लेस देवे है बोले वो बहुत कमती है मिनिस्टर जो बात दे रहे क्यूरी फन अंडरवेज वेटर्स कपन कल्चर के बोले हैं को लिखा आंगस्क्रीवन मेथ इट फॉर सूप मेथ इट फॉर सूप बोले हैगा कि बोले हैगा अन बोले हुआ कोलिकास बोले हैगा बायोलॉजी लमाई फिर खुद कहीं के मेंशन कौन सी बोली से यहाँ बायोलॉजी विस्कुने लेर क्राफ्ट तो कोर्ट है ग्रोथ कोर्टन आंधे बे हेड फीओई सेन फॉल्क मिनिस्टर बे डे फॉल्क ने फक्कन विस्कुने twee biologie, tekeningen, lichamelijke opvoeding en natuurkunde bole de grootste tekorten op een jatulunjaan in Suriname. Ja, als je en heel veel mensen die zijn niet goed opgeleid, toch hebben ze door politieke partijen bepaalde functie gehad die niet goed gaan mensen. En hier kan je op school niet zetten. Je moet wel de vak weten om de les te geven aan onze kinderen mensen. Trump kabole dus tot Trump wil excusitie doen van massamoorden live uitzenden. VN spreekt van afschuwelijke plan. VN bole nabolitje van dat je heen de kawek. Oor Donald Trump bole he. 10 tarik december ke. Bole excusitie doen hega van een voormalige leider psychiater Nidal Hassan. Bole rechtstreeks je uitzenden kreeg van een media platform. Hassan werd ter dood veroordeeld voor een schietpartij op de Amerikaanse militaire basis 2009 mee, waarbij 13 mensen om het leven kwamen. Het voornemen heeft internationale grote verantwoording veroorzaakt. De Verenigde Naties willen noemen het plan afschuwelijk en plaatsen vraagteken bij de verenigingsbaarheid ervan bij de internationale mensenrechten. Gebaren mee. De Kobaya 385 kilo paar bouw. Let reis John importeer bij Hega. Bhagwat Prasad Ramdin is inmiddels van boord gehaald in Nikeri en overgebracht naar het terrein van de faal. Op het oude een deel van de reis was vrijdag al gelost, terwijl de resterende hoeveelheden maandag haven mee uitvoerbeelden. Ook er waren met Sipahi, John Hega, politiebewaking, John Landbouwke, LVV, economische zaken. Orbole ondernemerschap van de technologische innovatie zijn bij de invoer verschillende wettelijke voorschriften overtreden. Betijgen je dus toe, bole Chaurua, John Aile, voor ijskere toestemming tegen Surinaamse leweke, binnengebrachtstellende betrokkenheid. Toe
ये बात है हमारे प्यारे प्यारे जनता। तो ये सब समाचार आपको निकेरी का है हमारे प्यारे प्यारे सुनने वाला अल्बर्थाइन में भैया बड़का स्टोरिंग भैले वी द एप वेबसाइट ऑन द काउंटर शेरिफान द अल्बर्थाइन probeer te bereiken, heeft pech ook mangerwaar ke winkel online niet bereikbaar. Hij barka storing hai dosto, aur bataye gaye hai Indiaanse ambassadeur jo Suriname ba jekar naam ba Subhas Prasad Gupta 12 tarikh oktober ke afskeid leise president Jennifer Simons ke bole tijdens de diplomatieke missie die in augustus met Waila Gupta zich ingezet voor versterking van de betrekking tussen Suriname en India. Ambassadeur kijkt naar eigen zeggen met de voldoende terug op zijn periode in Suriname. Hij overschrijft zijn verblijf als een aangename en verrijkte de ervaring. To ye hai Gupta bhaiya ja hai dusar koi aaye natuurlijk mensen plaatsvervanger. तो जनता हमारा समाचार यहां तक था आज के सुनने के लिए बहुत बहुत धन्यवाद राम राम नमस्कार और प्यार भरी आदाब सत श्री अकाल जॉनी नंबर वन है हमारा नाम